মোড়ে আম দেওয়া যাওয়া বড়া কুমা মু যাও গো পাকুন আসো নাকি চিমবে পাগা পারি মানিগা Zumba Fungamara. Marondra Weza. Majeke. Jenda Mbuya Ruzabe. Nyanga. Wazumba. Kwa wonde, munodakara ere.